0: বাপে ছিটকে সে ঝিটকে গুরু বাপে ছিটকে সে ঝিটকে গুরু অঙ্গের কীতে কুয়ারে গুরু তিজি পিঢ়ি বিচারা
1: ক্যা হাঠ কে না বিচারে

ভাবতে ছিটকে সে ভিটকে গুরু ভাবতে ছিটকে সে ভিটকে গুর অঙ্গলি কি তে কুয়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাথ কে না বিচারে গুর চৌথি